ভোমুনি শৈলা পুরুষ কহ তাহার নাম কিস, কাহার পুত্র এড়ে বলি নয়নে অগ্নি পরজ্জ্বলি। কাল যবন ভস্ম গলা এ তপ কেমন্তে সাধিলা, নিদ্রারে গিরি মধ্যে শোই কহ সে পূর্বে থিলা কাহি। শুক উবাচ কহন্তি ব্যাসঙ্ক কুমর ইক্ষাকু বংশে নৃপবর, মানধাতা নামে মহেন্দ্র তার কুমর মুচুকুন্দ। বিপ্রসেবক সত্যবাদী সকল গুণে গুণনিধি, তাহাকু দেব গণে আসি বচন কহিলে বিশ্বাসী। তোর শরণ নৃপবর আম্ভে ছাড়িলু স্বর্গপুর।

তীক্ষ্ণ বাণে অসুরে পলাইলে রণে অনেক হেলে প্রাণে নাশ রহিলে পাঞ্চ সাত শেষ সে রাজা মহাবলিয়ার অনেক কলাক সমর তেমন্ত করিণ সমর অসুর কলাক সংহার অসুর সৈন্য নাশ করি দেবঙ্কু দেলা স্বর্গপুরী যুদ্ধরে তম গুণ ঘেনি রাত্র দিবস হি ন জানি কার্তিকে পাই সেনাপতি দেবতা মেলে বৃহস্পতি বলন্তি চাহি মুচুকুন্দ আম্ভে যে হইলু আনন্দ ধন সম্পদ কাম যেতে মাগতু দেবু অপ্রমিতে মুখ্যকু নহু অধিকারী এথকু প্রভু নরহরি দেবঙ্ক বাক্য কর্ণে শুনি রাজন মনে মনে গুণি দেবঙ্কু করি নমস্কার বোলই যোড়ি বেনি কর যেবে মোহরে মুখ্য নাহি বর মাগিবি কিস পাই যুদ্ধরে গলা এতে দিন।

রঙ্গিলা টোকা সিনেমার ই গীতকে গাইছন বাবুল সুপ্রিয় আউ অঞ্জলি মিশ্র, গীতকে লিখিছন নিজাম, সঙ্গীত নির্দেশনা অভিজিৎ মজুমদার।

আকাশবাণী সম্বলপুর ইহাতে মূল করুছু আমার হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা। কার্যক্রমের পহলা গীতকে শুনুন সিনেমা সনম রেণু, গীতকে গাইছেন মিথুন, অরিজিৎ সিং আর অনিরুদ্ধ ভোল। গীতকে লিখেছেন মিথুন, সঙ্গীতর সুর দিয়েছেন মিথুন।

শ্রোতা বন্ধু, প্রফেশনাল কেরিয়ার লাগি আমি সভে চিন্তিত থিসু। আর আজির যুব সমাজ নিজকে অসফল দেখলে নিরাশ হয়ে যায়সন। আজির দিনে কেহনি ভিল প্রফেশনাল কোর্স করলা উত্রু যুব সমাজ কি ছাত্রছাত্রী সফল কেরিয়ার করবার পছে লাগি যায়সন। হেলে আমার কেতেটা ভুল লাগি আমি কেতে জাগানে নিরাশ ভিল হেসু। আগে ফের কথা আমা ইহাদে শুনুন হেড স্টোরি টু নু ই গীতকে। গীতকে গাইছন অরিজিৎ সিং, গীতকে লিখিছন আর সঙ্গীত দিয়েছন মিথুন।

এনো নিজেকে আমি খুশি রকিপার্মা সেদিকে ধ্যান দৌন। সবুনু বড় কথা হল আত্মসমীক্ষা, এটা গোটে অনন্য উপাদানায় নিজর ভুল ঠিক করি করি নিজর স্বপনকে সাকার করবার। নিজর ভুল যেবে আমি জানিপার্মা তেবে যাই সুধরেই পার্মা নিজর ভুল সবুকে। ইহাতে শুনুন সিনেমা ও রোমিও নু ই গীতকে, গীতকে গাইছন অরিজিৎ সিং, গীত লিখিছন গুলজার, সঙ্গীত দিয়েছন বিশাল ভরদ্বাজ।

জীবন্তে সবকু গুরু ভাবে গ্রহণ করমা, সবকনু কিছু না কিছু ভল জিনিস শিখিপারলে সফলতার স্বাদ চাখিপারমা। শিখবার লাগে সবুবেলে নিজেকে অপডেট রাখুন। আজের দুনিয়ানে পাঁচ সঙ্গে পাদ মিশাই করে চালবার লাগে হলে নিজেকে আজের যুগ সঙ্গে অপডেট রাখবার জরুরি আয়। আজের সময়ানে সবুনু বড় জিনিস কাণায় জানিছন, ধৈর্য। কেনসি কামকে টিকে দেরি হলে ধৈর্য হরা নাই হন, পরিশ্রম করিলে তার ফল নিহাতি ভল হবা। কেহনি কাম দেরি হলে ধৈর্য হরা হলে ডর আমার আত্মবিশ্বাস আর চিন্তাধারাকে ভাঙ্গি দেশে, সবু স্বপনকে ভাঙ্গি দেশে। হেলে মনকে জবর করি করি ধৈর্য ধরলে ঠিক সময় আসলে ফল জরুর মিলছে। ইন শেষ করুছু আমার হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা।

মার্জাওয়া কথাচিত্রর কার্যক্রমর পরবর্তী গীত মিট ব্রোস জুবিন নটিয়াল এবং ধ্বনি ভানুশালী কণ্ঠরে, সঙ্গীত নির্দেশনা মিট ব্রোস।

আখো কি গুস্তাকি কথাচিত্রর কার্যক্রমর পরবর্তী গীত গীত রচনা কৌশল কিশোর এবং বিশাল মিশ্র কণ্ঠ দিয়েছেন জুবিন নটিয়াল সঙ্গীত নির্দেশনা বিশাল মিশ্র।

এই গীতটিকে কণ্ঠ দিয়েছেন অর্ধেন্দু এবং অমৃতা নায়েক, গীত রচনা নিহার প্রিয়ান্সি, সঙ্গীত নির্দেশনা সুমিত দীক্ষিত।

এই বৈঠকী গীত বন পরিবেশন নাঞ্জিকানার মধুসূদন পিং আউ তামে দল আবড়ার মঞ্চার দুলার পিং সুধাকর পিং পিমি পিং ভগবান পিং শ্রীবৎস পিং কমল পিং শুভা পিং প্রমীলা পিং আউ

0: যার কাম কবার থিবা সে কেনতা করবা সে
1: যে হে কাম কে সকাল বেলে কি বেলবুড়ে করলে নাই হুয়ে কেন জীবন থিলে সিনে জীবিকা
0: হেটা বি সতায় ন অতি জরুরি কাম অছে বলে
1: অতি জরুরি কাম অছে বলে ছতা ধরুন জুতা পিনুন কলা চশমা লগুন মুড়ে উদা গামছা দৌন
0: আর পাইন বোতলটে গলে সঙ্গে ধরি থাউন
1: ঢিলা সুতা কপড়া পিনুন
0: আর অথা লাগলা বেলে ছাই জাগা দেখি করে ঘর থাকি দৌন
2: আকাশবাণী সম্বলপুর শুনন্তু সম্বলপুরী মুখ্য সংবাদ
3: আকাশবাণী সম্বলপুর মুখ্যা খবর সঙ্গে মুই ভারত গৌরব দাস নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউস্টনে ভারত আমেরিকা রণনীতি সহভাগিতাকে অহেতকা সশক্ত করবার বাণিজ্য শক্তি যোগাযোগ আউ সুরক্ষা বাগি বিষয় উপরে হয়েছে আলোচনা রাইজে জবর খরা আউ গুড়গুড়িকে নেইকরি রাজ্যবাসীঙ্কু সতর্ক করালে রাজস্ব আউ বিপর্যয় পরিচালনা মন্ত্রী সুরেশ পূজারী দ্বাদশ শ্রেণী পরীক্ষা খাতার স্ক্যান কপি পাইবার লাগি ছাত্রছাত্রী আউ অভিভাবক মানকর সমস্যার সমাধান লাগি সিবিএসই তরফু দিয়াগলা স্পষ্টীকরণ আইষ্ঠানু পুরী শ্রীমন্দির রত্নভণ্ডার গন্তিমন্তি কাম স্থগিত জবর খরা আউ ভিড়কে নজরথি রখিকরি নিয়া যাইছে নিষ্পত্তি ভিবিজি রামজি আইন অধীনথি চিঠা নিয়মাবলী জারি কলে সরকার আইবা মাস একুশ তারিখ তক লোকমানক নু নিয়া মতামত আমেরিকা আউ ইরান ভিতরে দীর্ঘকালীন শান্তি চুক্তি আলোচনা পৌঁছিছে শেষ ক্ষেপে সূচনা দেলে আমেরিকা রাষ্ট্রপতি স্বাস্থ্যসেবা ভিত্তিভূমি সহিতে স্বাস্থ্য বিশেষজ্ঞ আউ ডাক্তরমানকর তালিম ভিল গুরুত্বপূর্ণ কহিলে স্বাস্থ্য আউ পরিবার কল্যাণ মন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইবা কাইল দেবে পদ্ম পুরস্কার ভিন ভিন বিভাগটি শহে একত্রিশ জনকু দিয়া ই পুরস্কার কেন্দ্র বাণিজ্য আউ উদ্যোগ মন্ত্রণালয় তরফু ভারত ঔদ্যোগিক বিকাশ ভব্য যোজনা কার্যকারিতা নেইকরি জারি হেলা মার্গদর্শিকা খাইবা দরফি বিষক্রিয়া লাগি সুন্দরগড় জেলা নোয়াডিহি গাঁর চারজনকর গলা জীবন আইপিএল টি টোয়েন্টি ক্রিকেটর আজর পহলা ম্যাচটি পহলা ব্যাটিং করি রাজস্থান রয়্যালস করেছে পনেরো ওভরটি পাঁচ উইকেট হারিকি শহে বত্রিশ রন আউ রাইজে জারি রয়েছে জবর গরম আউ গুলগুলি ঝারসুগুড়া সম্বলপুর বৌদ্ধ আউ বলাঙ্গীর লাগি হিট ওয়েভ ওয়ার্নিং জারি কলা ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র এছিনের মুখ্য খবর না শেষ হল ইতার উত্তর মুখ্য খবর শুনিপারবে ছাজিকি পাঁচ মিনিট থি
2: আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু সন্ধ্যাজ্যোতি কার্যক্রম

0: কাল কে ফের কবার করি জিমি মুই কবার করি জিমি
1: দেহি সিতে করি জর্জর লাগুছে দিন যাক খটি ছত হেতে লাগি খারাপ লাগুথিবা।

0: মশারি গুটে জুড়ে তোমে, মশারি গুটে জুড়ে তোমে ঘরে রখিথিব, আর গুটে কথা বহু মনে রখিথিব, আর গুটে কথা বহু মনে রখিথিব।
1: হ্যাঁ, এটা সবুথুরু সহজ উপায়। শুইলা বেলে মশারি দেইকরি শুইলে আর গুড়িয়া পেতেন ডরেই নাই পারে।
2: বলে আমি এই কথাটা একলা বুঝলে তো নাই চলে, আমকু দুসরা মানকু বি বুঝাবাকে পড়বা। যেতকি যহ লোক এটা বুঝবে সেতকি জলদি আমি ম্যালেরিয়াকে জিতি পারমা, আয় কি নি?
1: সৎ কথা ডাক্তার বাবু, আমার যেতে ভাই ভয় নছন সভে এই কথা বুঝবার চাই। সভে একজোট হেকরি লড়ি বসলে এই গুড়িয়া পেতে নামকু আর ম্যালেরিয়া জরে পকেই পারবা কে?
2: বিলকুল নাই পারে।

0: ଶୁଣିଲୁ ରେ ବାବୁ,
1: ଇଏ ବୁଆ ନାନୀ ବଢ଼େଇଟେ ପେଟେନ୍ର କଥା କହିଲୁ ସିନେ ତୁଇ।
0: ପେଟେନ୍ ବୋଲେ ଇତାନୁ ଆର୍ କାଣା ବଡ଼ ଅଛେ କେଁ? ଇଏ ବୁଆ ଶୁଣିଲୁ ତ
1: ନାନୀ, ଯେନ୍ ପେଟେନ୍ ତୁଇ ଯେନ୍ତା ହିସାବେ ତୁଇ ମତେ କହିଥିଲୁ କେଡ଼େ ପେଟେନ୍ ନାନୀ ଦେଖାବା ବୋଲୁଛେ ମୁଇଁ।
0: ହେନ୍ତା ଭାବୁଥିଲୁ କେଁ?
1: ଯେ ନାନୀ ଶୁନ ତ,
0: କାଁ ବୋଲୁଛୁ?
1: ଯେନ୍ ପେଟେନ୍ଟା ତୁଇ ଦେଖାଲୁ ସେ ପେଟେନ୍ କାଣା କମ୍ ଏ ବୋଲୁଛୁ?
0: ହଁ ହେଟା ତ କାଁ ବୋଲମି ଆରୁ, ହେତାକେ ଜହ ଡର ଯେ। ଶୁନ ତ, ଏଟା ତ ଶୁଣିଲା ଆରୁ
1: ବନେ ଜିନିଷଟେ ଶୁଣାଲୁ ଯେ ନାନୀ। ଶୁନ, କିଏ କିଏ ଗାଇଥିଲେ କାଣା କହିଥିଲେ ନାଇଁ କଥା କିଛି ଶୁଣାଲୁ ଯେ?
0: ଏଟା କେନ୍ତା ନାଇଁ କହେମା। ଶୁନ, ଏଟା କି ଲେଖିଥିଲେ ଶିରିଶ ଚନ୍ଦ୍ର ପୂଜାରୀ, ଆଉ ବନେଇଥିଲେ ବଦ୍ରିନାରାୟଣ ମିଶ୍ର, ସଙ୍ଗୀତ ଦେଇଥିଲେ ପ୍ରଭୁଦତ୍ତ ପ୍ରଧାନ, ଆଉ ଯେନ୍ମାନେ ନାଟକଟି ଭାଗ ନେଇଥିଲେ ସେମାନେ ହେଲେ ସୁଦେଶନା ମିଶ୍ର, ସତ୍ୟରଞ୍ଜନ ବେହେରା, ପୁଷ୍ପାଞ୍ଜଳି ବେହେରା, ଆଉ ଯେନ୍ମାନେ ଗୀତ ଗାଇଥିଲେ ସେମାନେ ହେଉଛନ୍ ବିଭୂତିଭୂଷଣ ପଟ୍ଟନାୟକ, ରାମେଶ୍ୱର ଦାସ, ପୂର୍ଣ୍ଣିମା ନନ୍ଦ ଆଉ ମାଲତୀ ପତି। ଯେ ସୁନ୍ଦରେ ବାବୁ, ଏଇଟା ଯେନ୍ ଶୁଣିଲା ନେ କେଁ, ଗୋଟେ କଥା, ଏଇଟା ଆମର ହାତେ ଅଛି ଜିନିଷଟା।
1: ହଁ ନିହାତି।
0: ଦେଖ କେନ୍ ଗାର୍ଡ଼ ଖାଲେ ଯେନ୍ କହି ଏଇଥି ଆମେ ଯେନ୍ ଶୁଣିଲା ଯେ ପାନ୍ ପୁଚକୁନା ରହିବା ବୋଲେ ତ ମଶା ତ ମୋର ଘରେ ବଲ୍ବା ଆର୍ କେଁ ଏ କି ନେ। ଆରୁ ଇଟାକେ ଆମେ ଯଦି ନିଜେ କେନ୍ ଗାର୍ଡ଼ ଖାଲ ଦେଖଲା ତାକେ ପୁତି ନେଲା ବଲ୍, ସଫା ସୁତୁରା ରଖଲା, ଆରୁ ଘରକେ ଆମେ ଚୁନ୍ କଲା, ଆରୁ ଯେନ୍ଟା ଆମର ହାତେ ଅଛେ ଆମେ ସେଟା କରବାର
1: କଥା ବି ମିଳୁଛେ ନାନୀ, ଯେନ୍ଟା କି କାଥି ତି ମାଇଲା ମଶା ବି ନେ। ହଁ
0: ଆର୍ କାଣ କାଣ ଜାଣିଛୁ କହ ତ?
1: ବନେ ଜିନିଷଟେ ଶୁଣାଲୁ ବୋଲେ ନାଇଁ ସୁର କଲେ ଆର ହେବା? ଇଟା ନିଜେ ଜାଣିଲେ କିଛି ଲାଭ ନାଇଁ, ବୁଝିଲୁ କି ନାନୀ? ପାଣି ଲୋକକୁ ଯଦି ନାଇଁ ଜଣାବୁ ତୁଇ କାଇଁ ଲାଭ? ଯେ ଶୁଣ ତ, କେନ୍ସି କିସମର ଜ୍ୱରକେ ପହିଲା ତ ହେଲା ନାଇଁ କରବାର କଥା ନାନୀ, ମ୍ୟାଲେରିଆ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଡେଙ୍ଗୁ କେ ବି ହେଲା ନାଇଁ କରବାର କଥା, ବୁଝିଲୁ? ଆର ଘରର ଚାରିଆଡେ ପାନ୍ କେବେ ନାଇଁ ଜମି ଦେବୁ, ଏଟା ଗୋଟେ ବଡ଼ ବିପଦ କେ ଡାକି ଆନ୍ସି। ମଶା ତ ନିହାତି ହେବେ ସେନ, ଆର ମଶା ସେନ ହେଲେ ତୁ ବାଞ୍ଚି ପାରିଲୁ ନ? ଆର ଗୋଟେ ବଡ଼ କଥା ନାନୀ, ସବୁଦିନ ଶୋଇଲା ବେଳେ ମଶାରୀ ଦେଇକିରି ଶୋଇବାର
0: ଅସଲ କଥା ହେଟା ବୋଲ,
1: ଏ କଥାକେ ସବୁବେଳେ ନଜର ଦେବାର କଥା, ବୁଝିଲୁ?
0: ଆରୁ ଉସଲଗା ମଶାରୀ ମାନେ ବି ନାଇଁ ମିଳୁଛି
1: ନାନୀ, ହେଟା ତ ବନେ। ଆର ସବୁବେଳେ ଘରେ ଧ୍ୟାନ ଦେବାର କଥା, ଭଙ୍ଗା ଅଦରକାରୀ ଗାଡ଼ି ମଟର ଟ୍ରାୟର ଡ୍ରମ୍ ତୁ ପାଣି ଜମିକିରି ନାଇଁ ଦେଲେ ଏଇଟା ସବୁ ଭଲ ହେ। କାଁ ଥିଲାଇ କି ପାଣି ଯଦି ଜମି ବସିଲେ ତୁ ମଶାକେ କେତେ ହେଲେ ଘରକେ ଡାକୁଥିବୁ ନ ସେ ପେତେନ୍ କେ ନାଇଁ, ବୁଝିଲୁ? ଆର ଜ୍ୱର ଆଣିଲେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଡାକ୍ତର ପାଖକେ ଯିବାର କଥା। ଉଷୋ କଷା ସବୁବେଳେ ଆମର ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ର ମାନଙ୍କୁ ମିଳୁଛେ, ଆର ସେ ତାର ଭାବେ ଉଷୋ କଷା ଆଣିକିରି ଖାଇକିରି ଇ ମ୍ୟାଲେରିଆ ଜ୍ୱରକେ ନିଜନୁ ଦୂରକେ ରଖବାର କଥା ନାନୀ, ବୁଝିଲୁ କି?
0: ଏଟା ତ ତୁଇ ବନେ ଏଇଟା ମନ୍ତନ ଦେଇକିରି ଶୁଣୁଥିଲୁ ଆର ବନେ କଥା ପଦୁ କହିଲୁ, ଆରୁ ଏଇଟା ଆମର ହାତେ ଅଛେ। ଆମେ ଯଦି ଛୋଟ ଛୋଟ ଜିନିଷ ମାନକେ ନିଘା କରିକିରି ରହମା ନେଇ କେଁ ବୋଲେ ବଡ଼ ବିପତ୍ତିକେ କାଁ ହେଲା ଯେ ଡାକମା କହ?
1: ଏସବୁ ଜିନିଷ ନାଇଁ ସୁର କଲେ ଦେଖୁଛୁ କାଲି ଘରେ କକାର ପୁଅ ହେଲା, କାଲି ନିଜର ଘରେ ବି ହେବା ନାଇଁ।
0: ହଏ
1: ଏସବୁ ଜିନିଷକେ ସୁରତା ନାଇଁ କରବୁ ବେଲେ ଆର ବାଞ୍ଚଲୁ ନ ତୁଇ?
0: ଏଇଟା ତ ଶୁନ ତ, ଆମେ ତ କରିପାରମା। ଆର ଗୋଟେ କଥା ଦେଖୁଛୁ, ଖରା
1: ଖରାର କଥା ନାଇଁ କହ,
0: କେନ୍ତା ଲାଗୁଛେ ରେ ବାବୁ? ସକାଳ 7 ବଜେ କାଁ ବାହାରକେ ବାହାରମି ବୋଲବୁ? ଆଏ କାନ୍ ତ ପୁରା ପିତଲେଇ ଯାଉଛି।
1: ସେ ସକାଳର ଖରା ଦେଖିଆ ଯେନ୍ ବସ୍ମି ବୋଲି ଯେନ୍ ବାହାରବୁ ଆର ବସିଲୁ ନ ସେନୁ?
0: ହଏ ଇ ଯେନ୍ କଥା ମାନେ ଆମେ ନାଇଁ ହଉଥିଲା କେଁ, ଯେନ୍ତା ଆମେ ମଶାନୁ କେନ୍ତା କରି ବାଞ୍ଚିମା, ହେନ୍ତା ଖରାନୁ ବି କେନ୍ତା କରି ବାଞ୍ଚିମା ନେଇ କେଁ, ହେଟା ସମସ୍ତେ ଜାଣବାର କଥା। ଜହ ଦରକାର ନା ହେଲେ ଘରୁ ନାଇଁ ବାହାରବାର କଥା,
1: ଘରୁ ନାଇଁ ବାହାରବାର କଥା। ଯେତେବେଳେ ବି ଜାଣି ଯଦି କାମ ପଡ଼ୁଛେ ଘରୁ ନ ଯଦି ବାହାରିଲୁ ବୋଲେ ପାନ୍ ବୁତିଲେ ଚଷମା ଆର ଛତାଟେ ଧରିଥିବୁ।
0: ହଁ ହେଟା ତ ଏ, ଆରୁ ବୁଟ ବୁଟ ବି ପିନ୍ଧିଥିବୁ କି
1: ନାଇଁ?
0: ଦେଖ ତ, ଆରୁ ହେଟା ପରେ ଯଦି ଦରକାର ନାଇଁ ହଉଛେ ଜହ ବେଲେ ନାଇଁ ବାହାରବାର କଥା। ଆର ଗୋଟେ କଥା, ଇଟା ତ ଆମେ ମନୁଷ୍ୟ ମାନଙ୍କର କଥା କହିଲା, ଆମେ ଯେନ୍ ଘରେ ଜୀବଜନ୍ତୁ ରଖିଛୁ ଗାଏ ହେଲା, ହଁ ସେମାନଙ୍କେ ପାନ୍ କାନ୍ ତ ଦେମା, କୁଣା କୁଣି ଦେମା, ଏ ଯେନ୍ ତୁରେନ୍ ତୁରନା ବି ଦେମା, ହେଲେ ଖରାନୁ କେନ୍ତା ବାଞ୍ଚିକିରି ରହିବେ, ଗୁହାଲକେ କେନ୍ତା ଢାପିକିରି ରଖମା, ସେମାନଙ୍କେ କେନ୍ତା ଝଉ ନେଇ ମାରବା, ହେସବୁ ବି ଆମେ ଟିକେ ନିଘା ଦେବାର କଥା ଏ କି
1: ନାଇଁ? ଶୁନ ତ,
0: କାଁ ବୋଲ
1: ଦେଖିଲା ବେଲେ ଆମେ କେତେଟା ପେତେନର କଥା ଲାଗଲା ନ ଦେଖ,
0: ହଏ
1: ଗୁଣିଆ ପେତେନ, ଖରାପ ପେତେନ,
0: କାହାକେ ଦେଖବୁ
1: କାହାକେ ଦେଖବୁ?
0: ଆରୁ ସବୁକେ ଆମେ ଯଦି ଟିକେ ନିଜେ ଯଦି ତର୍କି କରି ରହେମା, ଆମେ ଯଦି ଏସବୁ ଛୋଟ ଛୋଟ ଜିନିଷ ମାନକେ ଯଦି ନିଘା ଦେଇକିରି ରହେମା, ବାଞ୍ଚିକିରି ରହେମା, ହେଟା ପରେ କହୁଛନ୍ ଡାକ୍ତରଖାନା ନର୍ଦିବାନୁ ବାଞ୍ଚିମା କି ନାଇଁ କହ ତ ପହିଲା?
1: ହଁ ତ ନାନୀ, ଯେ ଆର ଗୋଟେ କଥା,
0: ଆର
1: ଗୋଟେ କଥା ଧ୍ୟାନ ଦେବାର କଥା ନାନୀ, ଖରା ମାସେ ଖରା ଅଛି ତ ଆମେ ଯାଉଛୁ ବାହାରକେ ଯାଉଛୁ, ସେଟା ଅଲଗା କଥା, ଯଦି ନିଜର ନଜର ଥି ঝাউ মারলা মনু সে দেখলাম তার সুবিধা সুযোগ টিকে করবার কথা, তাকে সাংে সাং হসপিটাল কে নিয়ে গিয়ে দেখালে নানি, সেটা বি গোটে ভাল জিনিস টে। আর ওআরএস সবু হসপিটাল নি আনি নানি, নিজের অবস্থা অনুযায়ী এটা আনিকি ঘরে রখি থার কথা।
0: হ্যাঁ সবুকে পারিয়া বাপুরি বাবু, আমি প্রকৃতিকে কাঁ করি পারমা গে কত, আগ এটা হোলা হ্যাঁ ইহা ছিনিকা দেখ, এসবু হচ্ছে আমার পরিবেশর যেন না হচ্ছে কি ইয়াড়ে সাড়ে যেন হচ্ছে
1: মনুষ্কর বি ভুল নানি।
0: আমি জানি জানি গছ পত্র কাটলা, গছ নাই লগালা বলে এটা তো বিপত্তি আমকে একা মারবা কি নে কহ।
1: আর গোটে কথা, আমি কাম পড়লে ঘরু গাড়ি মোটর ধরিকি বাহারলা,
0: হ্যাঁ
1: না বুঝলু, সেতিলে কমতি হেলে গরম হচ্ছে
0: সবু ন কেন কল কারখানা হেলা, সেহেতি লাগি রোড রাস্তা চৌড়া করবার লাগি গছ পত্র কাটলা, গছ পত্র যদি কাটুছু বলে গোটে কাটলে পাঁচটা লগাবার কথা, না হলে কাঁ হবা জানিছু কি নে রে বাবু। আমার ছুয়া মানে সথটা নাই দেখিকি, সে তার ছুয়া তার ছুয়া নিকে ফটু থি দেখবে, ইটাকে বরগছ কহুলে হ্যাঁ, ইটাকে পিপল গছ কহুলে এন্তা বলবে, হেতি লাগি বলি নাকি আমি আমার আগামী পিঢ়ি মানে কেনতা করি ভল করি রহবে, সেমানে ভল বাতাবরণটে পাইবে, ভল পায়ন পবন টিকে পাইবে, হেতি লাগি যদি আমি এবনু চিন্তা করমা নাকি বলে আমার পরিবেশ কে
1: আমার আগামী পিঢ়ি কে ঠিক
0: বচাই পারমা। হ্যাঁ এটা তো হেটা পরে কুচে সবু আমার হাতে অছে, আমি সেটা টিকে এবে যেটা বর্ষা আরম্ভ হবা নি কে গছ পত্র লগাবার আরম্ভ করে দেবার কথা।
1: জি নানি শুন তো
0: কে বলছু,
1: ইন তোর কথা তুমি পড়িছি মোর আহুরি কাম অছি জি,
0: তোর তোরে বুয়া কবার বলে নাই কহন ফের কানা, এটা তোর কবার অছি
1: ধান্দুয়া হেলানো নানি, আর ব্যাংক ফ্যাংকে যাইগিরি টিকে খাতা পত্র তোর নাই দেখবু বলে কেনতা হবা।
0: ওই হেটা তো সকাল বলি আজি বুড়ে বাবু, হেনা হটবড়ছু যে সতে যাই করে ইহা চিনি তোদের ব্যাংকটা কেন খোলা থিবা বাগির কথা হচ্ছু জি, হ্যাঁ রেডি করবু বল।
1: হ্যাঁ হেটা বলুছি
0: নাই কে যে কা হেলা কা কবার আছে,
1: এটা খাতাটে খুলমি বলুছ নানি,
0: কাহার লাগি
1: এটা জনধন যোজনার খাতাটে এটা খুলমি বল,
0: তুই নুহে খুলু তাল
1: কানা কইমি নানি, আর
0: দেখ তো বুধি ই দুনিয়া বজকর লোকর কাম কবার করুছ আর তোটা কেনা পাসরি দউছ রে বাবু,
1: সেটি ভিন ভিন সুবিধা পরে মিলুছে নানি।
0: কেতে সুবিধা আছে আর যেন সরকার যোজনা মানে না আছে কে সিধা আসি করে তোর পাসবুক থি জমা হবা।
1: তার সুখে সুখে আর গোটে কথা নানি জানিছু,
0: কানা
1: যদি তোর কিছু দুর্ঘটনা হয়ে যাচ্ছে গাড়িতে 2,00,000 টাকা তো
0: সমস্ত সুবিধাটা পাই পারবে বলি সরকার এটা করিছন যে তোর কিছু পয়সা বি নাই থ, যেটা শুন বলুছন শুন একাউন্ট শুন পয়সা বি থিবা কিছু নাই থিবা বি সে জনে একাউন্টে এটা খুলি পারবা,
1: আর তোর অ্যাকাউন্টে পয়সা নাই থিলে বি ব্যাংক তোর অনু তোতে মুফতি মিলবা নানি, কোড মিলবা এটিএম কার্ডতে
0: হয় কেতে বলে পয়সা ভরি হলে এটিএম কার্ড রু পয়সা জনে বাহার করমি বলে নাই বাহার করবা কে, কেতে বড়িয়া বড়িয়া সুবিধা মানে আছে দেখ সরকারকর যোজনা মানে, আমি খালি ইতি সামিল করি তার ফায়দাটা উঠাবার কথা, আর এই যে জনধন যোজনাটা আছে না কে এটা সবু লোক সবু বর্গর কায় ধনী কায় গরিব যেন যেন কাম সবুদিন করুলে সেমানে ডরুলে যে আমি কেনতা করি ব্যাংক থেকে খাতা গোটে খুলমু, আমার ন যহ পয়সা নাই ন, কিন্তু এটা খুলবার নু কাঁ হচ্ছে কিনি যে সরকারকর যে নাই অছে কে সিধা এসি যে পয়সা মানে হেটা সিধা তাঙ্কর অ্যাকাউন্টে জমা
1: হবে পড়বাচ্ছি দর কেন গ্যাস রটা হেলা তোর ধান রটা হেলা কি ভিন ভিন কেতে কথা।
0: আর মঝিতে আর কে সেটা নেবার নাই ন, এটা তো বহুত বড়িয়া হ্যাঁ, আর এটা সমস্তঙ্কর লাগি বড়িয়া জিনিস হ্যাঁ কি নে। তোর সব জমা নাই করবু কে, তোর সব একা সঙ্গে নাই জমা করবু কে, কাগজ পত্র দরকার যে বেলে জিমা কে বলছু,
1: জিমা নানি জিমা
0: চল যাও তাহলে।